আমলটা কবুল করে এবং বিনা বিফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাওগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে hama isurat ke sadwan ayat ga wahi kurevi qul illahu a'budu mukhlishan lahu dini mane ki kalek fanu vidal washif ikhlan ke bayan ahren ge din khalas ko ahren alukan qurani hama ikhani main allah washif ati sumar surat ga main allah wahi kurawa fawe fa'budillaha mukhlishan lahu din ala lillahi dinul khalis mane ki ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা ইকলাগ কিবায় আলকান কুরাবা শেফ ইনসানা গে বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গাহিদ মং আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহুগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা বদল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا মানে কি তিবামি হুম করে কমে মিহ কুনমবস আল্লাহ বদল কুরমং উম্মিদ কুরনি নামা হে আমল কুরমতি দেমি হুনহু শকমে আদি আল্লাহ গালকং কুরমগা এহেন এফস ফরাতকা শরীক নুকুরা হুশকমে

আদি এ ফিরহেং কুজ্জায়া মেদু দন্নাশ ফাহে এনাগে মাইম বফাইম বি হেউলাফা মুমিনুং খামগে ফাহে এদমি হুং উরেদি খাফিরওয়া দরজে এদমি হুন্নং একুজ্জা উন্দগুকো আনিয়া দীফানে কম তিমং খলেগে ফান বিরুগতি ফাহে তিমং কলেগে ফানু ইদিবডা গতি এদমি হুঙ্গে বেরি রসকলাঙ্গে একুজ্জা এব্রে হেওগেমবা সালেহ আদি ওগা তেরকম বড়ু কুজ্জকু এনাগে বদলগা এদমি হুন্ন দেবমশে

আদি সারা মেদু দন্নাশ ফাহে এ রাশু গাওয়া ইয়তিম দেখুদিন না লিবিগেম ওয়া ফারে খম গা এফারু ইয়ে আদি এফারু গে দশুগা এ দেখুদিন না খাজানায় বি আদি এ দেখুদিন গে বাপ্পা কি সলেহ মিহে খম গা বিসুয়ে ফাহে কালে ফানু গে বেরি রসকলাং গে ইরাদা কুরবি এ দেখুদিন বড়ুয়ে ফুরা ফুরিহম বুমু এ দেখুদিন গে খাজানা এ দেখুদিন নেরুমাশে কালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে হাজরতুম ওই রহমতেগে গোতুন্নে আদি তিমং কালেগে ফানু একান্ত কুরবি তিমং কালেগে ফানুগে আমিল্লা রাউ একন্নুনে মি কালেগে ফানং একং কামগে মচ্চ কেক কুরবু মকুল দানবে বডানুগে নেবুনু খান্তুগে তাফসীরে

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তিয়েসেবি মেদগে মেদুরু নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া মালে আমালে কারগাড়াতক মেদগে মেদুরু নামাজ ওগুতুবি বারগাড়ি আমিনেটুক দেমিগেনেস্তেনি কিরিত কুরআন কিয়ু
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى

আদি এফারুগে দশুগা এ দেখুদিন না খাজানায় বি আদি এ দেখুদিনগে বাপ্পা কি সলেহ মিহে কম গাবে সুই ফাহে কালে ফানুগে বেরি রসকলাঙ্গে ইরাদা কুরবি এ দেখুদিন বড়ুয়ে ফুরা ফুরিহাম বুমু এ দেখুদিনগে খাজানা এ দেখুদিন নেরুমাশে কালে ফানুগে বেরি রসকলাঙ্গে হাজরতুম ওই রহমতেগে গতুন্নে আদি তিমং কালেগে ফানু একান্ত কুরবি তিমং কালেগে ফানুগে আমিল্লা রাউ একন্নুনে মি কালেগে ফানং একং কামগে মচ্চ কেক কুরবু মক্কুল দানবে বডানুগে নেবুনু কান্তুগে তাফসীরে

0: ইহা দন্নাশ ফাহে এমিহকং হেও জজা হুটে আদি এমিহক তিমন রসকলাঙ্গে ফাসেহ বেগেমবা গোতে দকওয়া হুশিমে
1: তুম্মা আতবা সাবাবা
0: দেং এনা এহেম মগকুং কুরিয়ে বড়াগতে

0: তিমাঙ্গে বেরি রসখলাঙ্গে হাজরতুম ওয়া রাহমাতিকি ফাহে তিমাঙ্গে বেরি রসখলাঙ্গে ওয়াদু ফুলগে ওয়াগুতু আতু জনমা এ হুরস খুঁড়ে খুঁড়ে বেগিং হিঙ্গাদা হুটে আদি তিমাঙ্গে বেরি রসখলাঙ্গে ওয়াদু ফুল হাক্কো থেদুকম গাভিয়ে
1: وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا
0: এদুহুন তিমান রসকলাঙ্গে এওরেঙ্গে ইব্বায়কু আনেব্বায়গে মচ্চা উতরি আরাগুত দুকল্লাল্লাহ হুশিমে আদি তাল ফিলি ফুমেলাল্লাহ হুটে ফাহে ইহারুন তিমান রসকলাঙ্গে এওরেং এমমে ইত্তনাকং ইকুরাল্লাহ হুশিমে
1: وعرضنا جهنم يومئذ للكافرين عرضا
0: আদি এদুহুন তিমান রসখলাঙ্গে কাফিরুন ফেন্নগুতা নরক হুশাহলুয়া হুশিমে

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: টিএসবি মেদগে আসরু নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালে ক্যারি গারাত থাকা মেদগে আসরু নামাজ বগুতুই তিন গাড়ি এ 30 মিনিট কা দেমি গেনেস তেনি কিরত কুরআন কি এবং
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফাহে তিবা ইয়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: মে দিবেহে রাজ জায়গাড় হাগড় ষোল মিনিট কমিগে নেসেনি মিরেগে মাগরিব নামাজ ওয়াগতকে বাঙ্গিয়া বাঙ্গে দোয়া।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: ফোন হাতে ফাইং হাতারেং হাতেং হাতারেং হাইং আসে আর্গন মেঙ্গে মাম্মা গাফতাল তিনাদু উজালাগে মারিয়াম ফাইজাওয়ানি দেহা সাবিস মে এত্তিরি হুগার নিয়াবে ফে ভিমা মামাগে মাচ্চং এভিস্তারেঞ্জে নুয়তা ওয়াসিয়াতে ওয়ানমা এমস্তু হুগে তেরেগা আর্গন মিনা গুলুয়া একে নিম্মেবুং এতেমে আইলাক ফারাতুং আব্দুল্লাহ খানি ফোন নোয়িং একিং একিং একিং একে তিনিং আসে মোহাম্মদ ইলিয়াস ফোন হাতিং হাতে সুমিং হাই নোয়ে তিং হাতরে আর্গন মেঙ্গে মাম্মা লাম মামেন্দু কুরিমাগুগে মাফ করবা আর্গন মেঙ্গে মাম্মা লাম মামেন্দু কুরিগামুগে সামফা ইব্রাহিম ওয়ানি দেহা সাব্বিস মে তেভি হুগানিয়া বেফে ভিমা মামাগে মাচ্চং এভিস তারেঞ্জে নুয়তা ওয়াসিয়াতে ওয়ানামা তিমস্তুগে তেরেগা আর্গনা গুলুয়া একা নিম্মেবুং এদেমে আয়লাগ ফরাতুং আদম সালিম ফোন নুয়াইং হাতারিং হাতিং একে সুমে সুমিং ইকে নুয়েং আশিং হাইং হাতারেং হাতারে ফাহিং হাই আর্গুনগে দারিফুল আলিফতাল ওমাদু ইন্দামাতিগে মারিয়াম রিজমিনা মুসাওয়ানি দেহা সাব্বিস এপ্রিল ফানসাবি হুগা নিয়াওয়ে ফে ভিমা মারিয়াম রিজমিনা মুসাগে মাচ্চং এ বিস্তারেঞ্জে নুয়তা ওয়াসিয়াতে ওয়ানমা এ মস্তু হুগে তেরেগা আর্গুন মিনা গুলুয়া একে নিম্মেবুং এদেমে আয়লাগ ফরাতুং আমনেত রাজিয়া ফোন হাতে হাতে ফাহে হাতারেং হাতিং হাইং হাই আলি জাভেদ ফোন নুয়ে ফাহেং একেং একে সুমে সুমে সুমে আর্গুন মেঙ্গে বাপ্পা বা দোমফানু মুশতারিগে মুহাম্মদ ওয়াহিদ ওয়ানি দেহা সাব্বিস জুন একে গণিয়াবে ফে ভিমা বাপ্পাগে মাচ্চং এ বিস্তারেঞ্জে নুয়তা ওয়াসিয়াতে ওয়ানমা এমস তুহুগে তেরেগা আর্গুন মিনা গুলুয়া একে নিম্মেবুং এদেমে আয়লাগ ফরাতুং আহমদ ওয়াহিদ ফোন হাতে নুয়ে তিনে নুয়ে তিনিং হাতেং হাতে নাহিদা মুসা ফোন নুয়েং আশে নুয়েং একেং একেং আশেং আশে নাদিন ফোন হাতেং হাতেরেং হাতেরেং হাতেং একে সুমেতিনে মেহার গাড়ি হ্যাক গাড়ি সালিস নুয় মিনিট সালিস আশ সেকুন্দু আডু সুম তেগেন্দমানি দিবেহরাজ গাড়ু
1: ইলমি নূরুং হিত্তং আরো কুরুয়া দেদুনিয়েগে বাজ্যবেরিকমা মগু দাক্কাদে
2: তুলহেও ফুদুনতেরি উফাবের দিরুলমাকা রাস্তা ফাহি কোত্তে
1: উম্মিদু আকোদ্দি একনিবেরিকম ফিলুয়াদে
2: দিবেহরাজ্যেগে আডু
1: ইংহা সতরসেগ সালিস নুয়ে কিলো হার্টস মিডিয়াম ওয়েভ
2: আডিহ নুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
3: কুলিবার লোপকুরা ফরাহতক খাসক দিবেহরাজ্যগডু গেনস্তেনি
4: কুলিফাস হাফতাগে এমএ ফাহাগ কোল্লেবে কুলিবার খবরতা
5: গেসকা রাজ্যগ ফুটবল কোতে নিম্মা ফনুয়াতি ক্লাব তকু
3: ಏಕಿ ಕಂಕೊಳ್ತಹುಗಾ ಕುಳವೆ ಮೆಚ್ಚತಕುಂ ಫೆನುನು ಹೈರಾಂ ಕುರಣಿವಿ ನತೀಜಾತ
5: ಫಹಕೊಲ್ದಾನ ಯುರೋಪ್ಗೆ ಲೀಗುತಹುಗಾ ಅದ್ದೆಂ ಎಮ್ಮೆ ಫಹು ಮೆಚ್ಚತ ಕುಳೆಗೆನ್ ದಾಣೆ ತುವಸ್
4: ಜುವಾಂ ಎಥ್ಲೀಟುಂಗೆ ಉಮ್ಮೀದಿ ವಾಹಕತಕ ಕಾಮ್ಯಾಬಿಗೆ ಸಿರುತಕ ಕುರಿಮಗು ಬಟ್ಟಂವ ಮುಂಗಣ್ಣ ಗುಯ್ತ
3: ಕುರಿಯ ರೇಫಾವಾ ಮುಬಾರಾಯತ್ತಕ ಪೋರಿಗದ ಮೆಚ್ಚತಕಂ ಅವಸ್ ಖಳಿಯೆ
4: ಮಿಹುರಿ ಹಾ ಮೌದು ಮಾತೆಂ ಹಿಮೆನೆ ಹಫ್ತಾಗೆ ಎಮ್ಮೆ ಫೋರಿಗದ ಕುಳಿವರ್ ಪ್ರೋಗ್ರಾಂ
3: ಕುಳಿಫಸ್
4: ಕೊಮ್ಮೆ ಬುಧ ದುಹೆಗೆ ಹೆಂದುನು ದಿಹಗಡಿ ತಿರಿಯಹು
3: ಎಂಕಾ ಸತರಿಸ್ತೇಕ ಸಾಳಿಸ್ ನೂಯ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್
4: ಅದಿ ಅಡ್ಡಿ ಹಣುವೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
3: ಹಮೈ ಕಣಿ ದಿವೇ ರಾಜ್ಯಗಳು
0: ಎವೇನೆ ನಾಳ ಎರಿಹು ತಹಮ್ಮದೆ ನುಕುರ ಎ ಉದಕು ತಸವರ್ ವಿಸ್ನು ಕುರೆದೆ ಏಕಮಕು ಏಕುಲುನ ಈ ಲೋಬಿ ಈ ಜಜಬಾತ ಈ ಹುಸಾಸು ಮಿಹಿ ಫುರಿ ಪಾಂಡೋ ಮಣಿ
6: ಮಿಹಿತುಗೆ ಲೋಯ್ ಪೇತಿ
0: ಕೊಮ್ಮೆ ಬುಧದು ಹೇಗೆ ಮೆಂದುರು ಕುರಿ ಎಗಾರ ಗಡಿ ಫಣರ ರಿಪೀಟ್ ಹಮ ಎರೆ ದಿಹ ಗಡಿ ತಿರಿಹು
3: ಎನ್ಹಾ ಸತರಿಸ್ತೇಕ ಸಾಳಿಸ್ ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅದಿ ಅಡ್ಡಿಯ ನುವೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
6: ದಿವೆಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು
3: ಇಂತಿಸಾರ ಕುಗಗ
6: ಮಿಹಿತುಗೆ ಲೋಯ್ ಪೇತಿ
7: ಹೆಲ್ಲುಮಕಿ ಗೆಲ್ದುಮಕೆ ಮೀ ಪುಣವೆ ತೆದು ಬಹಕೆ ಹೆಲ್ಲುಮಕಿ ದಿರಕಮಿಕೆ ದಿರಲಿಬುಮಿ ಗೆಲ್ಲುಮಕೆ
8: ದುನಿಯಕಿ ಮನ್ಸಿಲಕ್ಕೆ ಕುಲ ಕುಲೈ ನಿಮಿದಿಲ್ಲೇ ফুনি ফুঞ্ঞং হিন্নমুদা দুকদ্দা উনিতানেকে
9: মি হাগীগত কাব্যস বাস মুশে উলেনে রীতি গই মি হুনা মেদু গাই আতপুকে তেরেগা ওয়েপহে দিবেহি পাহকি আসারু গদবহে

মিহিতুগে লই বেতি তেরডেসেভি মিহিতুগে লই বেতি মি ড্রামা সিলসলাগে মি হফতাগে বে ড্রামাগে মি হফতাগে বে তো কুরমগা বেভেরভি আয়েশা রিজমি নাফিজা আব্দ রশিদ হুসেন রশিদ ফালিন মোহাম্মদ আয়েশা নাইমা আদি আলী হাসিন ড্রামালে তৈয়ার কমি গেনিস্তিনি আলগন মারি মাত ফাদরান ইরাদ করবে আন হাফতাগা আনিকা বিস বদ্দলম উমিদ করম ওয়াকিলা আসসালামু আলাইকুম।